সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার একটি আইপি ফোন অ্যাপ থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। অনেক গল্প করি, অনেক মজার মজার গসিপ শেয়ার করি এবং অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করি। ঠিক তেমনই আরও একটি খুব মজার একটা খুব মানে কি বলবো সুখবর আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব একাল সেকাল। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে 11 আগস্ট পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলবে এই উৎসব। আজ বিকেল 5টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, সন্ধ্যা 6টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র রোয়েদ, আর রাত 8টায় দেখানো হবে জহির রায়হানের জীবন থেকে নেয়া। দ্বিতীয় দিন আগামীকাল 10ই আগস্ট বিকেল 5:30টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ, রাত 8টায় দেখানো হবে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত মাস্তুল। শেষ দিন 11ই আগস্ট বিকেল 5:30টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত 2 পয়সার আলতা। উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে রাত 8টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল। সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে, মানে এটা একটা বলা যায় যে আমাদের যারা সিনেমা ভালোবাসি, বাংলাদেশের সিনেমা দেখতে চাই, তাদের জন্য একটা বড় সুযোগ। আপনারা কিন্তু ফ্রিতে সব সিনেমা দেখতে পারবেন এই 3 দিন। তো যাই হোক, এই মুহূর্তে আরো একটা বিরতি নিচ্ছে, একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছে বৃষ্টি বিলাস। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।